প্রত্যেক শনিবার ডাক্তার ইকবাল আহমদ এমবিবিএস এমডি বরিষ্ঠ ইউরোসার্জন তথা মূত্ররোগ বিশেষজ্ঞ প্রত্যেক শনিবার ডাক্তার বরুণ দেব এমবিবিএস এমডি বরিষ্ঠ সার্জন নাক কান ঘাঁটি রোগ বিশেষজ্ঞ প্রত্যেক শনিবার ডাক্তার নীরজ খড়কা এমবিবিএস এমডি বরিষ্ঠ ছালা তথা যৌন রোগ বিশেষজ্ঞ প্রত্যেক শনিবার বরিষ্ঠ ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার সঞ্জু ঘিমিরে প্রত্যেক দিন বরিষ্ঠ স্ত্রী তথা প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুবেশ কুমার শাহ প্রত্যেক দিন ডাক্তার শিবরাজ শর্মা এমবিবিএস এমএস ক্যান্সার সার্জন প্রত্যেক শনিবার ডাক্তার সরোজ অধিকারী এমবিবিএস এমডি মনোচিকিৎসা প্রত্যেক মহিনাকে তেসরো শুক্রবার ডাক্তার অনিস অধিকারী এমবিবিএস চৌবিশে ঘন্টা ডাক্তার শিশুপাল মন্ডল এমবিবিএস চৌবিশে ঘন্টা ডাক্তার বিকি সাহা এমবিবিএস চৌবিশে ঘন্টা ডাক্তার অমোক উপাধ্যায় এমবিবিএস চৌবিশে ঘন্টা ডাক্তার চন্দন সাহা রেডিওলজিস্ট প্রত্যেক হপ্তাকে মঙ্গলবার বিহিবার র শনিবার দিউসো তিন তিস বজে ডাক্তার প্রদীপ পাণ্ডে সোনোলজিস্ট প্রত্যেক দিন বিহান আট বজে দেখি দশ বজে সম্ম ডাক্তার সবিন লুইটেল রেডিওলজিস্ট দৈনিক দিউসো দুই বজে দেখি পাঁচ বজে সম্ম সম্পর্ক অস্পতাল ডাইরেক্টর প্রমোদ কৈরালা সুকুনা সামুদায়িক হসপিটাল প্রালি সুন্দর হরিচা দশ ব্র্যাড চোক মোরং মোবাইল নম্বর অন্ঠানব্বে পাঁচ বিশ অড়চালিশ দুইশে সড়চালিশ ফোন নম্বর শূন্য একাইশ পাঁচ অড়চালিশ সাতশো ছয়াশি

আমরা এই বিরাট চোখ শিপিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন দুঃখেই তো পাইন চালিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু সাতর এডুকেশন সেন্টার সিপিএন মা কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগড়ো ঘর মেই ব্যাংক মেই সব স্কুল অফিস দুন সুকেই সংস্থা মা বিগড়ো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি তো জোড়িন ছা থাও ফোন নম্বর 0-21-545-787-98-4-35-541 হ্যাঁ ভয় গুড ভেরি গুড ভেরি গুড।

ডাক্তার সুবেশ কুমার স্যার, প্রত্যেক দিন ডাক্তার শিবরাজ শর্মা এমবিবিএস এমএস ক্যান্সার সার্জন, প্রত্যেক শনিবার ডাক্তার সরোজ অধিকারী এমবিবিএস এমডি মনোচিকিৎসা, প্রত্যেক মহিনাকে তেসরো শুক্রবার ডাক্তার অনিশ অধিকারী এমবিবিএস চৌবিশে ঘন্টা, ডাক্তার শিশুপাল মন্ডল এমবিবিএস চৌবিশে ঘন্টা, ডাক্তার বিকি সাহা এমবিবিএস চৌবিশে ঘন্টা, ডাক্তার অমোক উপাধ্যায় এমবিবিএস চৌবিশে ঘন্টা, ডাক্তার চন্দন সাহা রেডিওলজিস্ট, প্রত্যেক হপ্তাকে মঙ্গলবার বিহিবার র শনিবার দিউসো তিন তিরিশ বজে, ডাক্তার প্রদীপ পান্ডে সোনোলজিস্ট, প্রত্যেক দিন বিহান আট বজে দেখি দশ বজে সম্ম, ডাক্তার সবিন লুইন্টেল রেডিওলজিস্ট, দৈনিক দিউসো দুই বজে দেখি পাঁচ বজে সম্ম। সম্পর্ক অস্পতাল ডাইরেক্টর প্রমোদ কৈরালা, সুকুনা সামুদায়িক হসপিটাল প্রালি সুন্দর হরিচা দশ ব্রাড চোক মোরং, মোবাইল নম্বর অন্ঠানব্বই পাঁচ বিশ অড়চালিশ দুইশে সড়চালিশ, ফোন নম্বর শূন্য একাইশ পাঁচ অড়চালিশ চারশে ছয়াশি,

আমরা এই বিরাট চোখ শিপিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনা আন দুঃখে তো পাইন চটানিয়াও দুষে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার এডুকেশন সেন্টার হো নিয়া সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক মই সব স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়রা বনাউনে সুবিধা পিন ছায় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা ছ হই কম্পিউটার।